0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীজিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উম্মাতাল ইসলাম। ওয়ালা কারণে ইতুল্লাহ আল্লাহ বারসুমপাহ 11 কালি সুমপাহ তাক পারনাহ আল্লাহ বারসুমপাহ সাবানিয়াক ইনি দাম সাবুয়া সূরাত। Untuk apa? Untuk menetapkan dan menekankan tentang betapa pentingnya tazkiyatun nufus, pembersihan jiwa kita. Allah berfirman, wasyamsi waduhaha, walqamari idha talaha, wannahari idha jallaha, wallayli idha yakshaha, wassamai wa ma banaha, wal ardi wa ma tuhaha, wa nafsin wa ma sawwaha. 11 kali Allah bersumpah. Untuk apa Allah sebanyak ini bersumpah? Allah menyebutkan jawab sumpahnya, tujuannya. Qad aflaha man zakkaha. Sungguh telah beruntung orang yang mensucikan jiwanya. Wa qad khaba man dassaha. Dan sungguh merugi orang yang mengotori jiwanya. Maka Allah turunkan kitab-kitab suci untuk mensucikan jiwa-jiwa kita, ya akhal Islam. Allah kirim para rasul untuk mensucikan jiwa-jiwa kita, ya akhal Islam. Kita diperintahkan beribadah kepada Allah pun untuk mensucikan jiwa-jiwa kita, ya akhal Islam. Allah berfirman, ya ayuhan nas, u'budu rabbakum alladhi khalaqakum, walladhina min qablikum la'allakum tattaqun. Wahai manusia, beribadahlah kepada Rabb kalian yang telah menciptakan kalian dan menciptakan orang-orang sebelum kalian. Untuk apa kita beribadah? La'allakum tattaqun. Agar kalian bertakwa. Dan takwa itu tempatnya di hati. Itulah kesucian hati, ya akhal Islam. Inna Allah malaikatahu yusalluna ala nabi. Ya ayuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا ذنوبنا يا رب العالمين اللهم أصلح ولاة أمورنا يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم أصلح شعبنا وبلدنا يا رب العالمين اللهم أصلح شبابنا ووفقهم لما تحب وترضى يا رب العالمين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم
1: الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن